0: করে। ক্যান আই হ্যাভ রিড ইওর ফেভারিট?
1: Eight Frank Victor Adam 821.
2: No, it's actual.
0: Hi, Copy.